0: লটিকে নাল আমলা গাই কি চেতুক দুগে আনশেল কোয়াদি দিনজা সোনাশি
1: দিনজা সোনাদি নিদা চে দেজে দিকে তোবিয়া থিতে বাশি জান তা দে বুজি দা কে মেবা আনশেল কিজে স্তা দো চিলা কিজে সুব চিলা
0: জয়ে কানে কে লেনে জুতু মে শেসু থিক মাশি চাজো গমো বেনে সিনে মে জুলো দেবে ইয়ং কুশি
2: না
1: তা দো আশা বালা তা দাদি মোরাল মাশি আ
0: 安生是一个大姐，弄句啥用过去？姐妈去让你开开心。
1: 这小马是，你老师，小英达。

0: ওলা কোন ঘটনা আমরে কমটো চুনশা
1: কেজে খাজি নিয়ারান শেগো সামজুদে কুগপখুন রামছু তিরিয়াগো চিয়েইনদা রাঙ্গে হাইয়ানা জাংবে জিসিমতি হাইয়াঙ্গে হাকোয়া ইউনো তেনদে গাবো ইয়ুগুজিলা লুয়ে ছিমবো ইয়ুগুশি
2: আচলা গমরি নিয়ে নাওয়াল হাইয়া ngan zu da ka che me xie ngan zu ma tong se sa chi chi ne ngan zu xie pi zu cang hu er sheng bi
1: o gu gu yo ma shi hai ya chong cha bu shi er le nie xie ba nyuan da po mo ngan wen ne yi ge za che bu zha ge zu lo xu ju ju zu sheng zu da qi dan ka ji nie wen ne yi guo quan de zui mi du bei xia xia no ও হাইয়া দা রং কারো জিগি জিগি
2: পরুল লোগুই হাসি নিয়েছিলি।